পৃথিবীর যে কোনো প্রান্তর মানব জীবনের নানা দিশ উদযাপিত হয় এই সংগীতের মাজেরেই। হাঁহির বেলা এটি অধিক মধুময় করে এটি সুন্দর গীতে, ঠিক সেইদরে ভাগি পড়া মন এটিক পুনর জীবন দিব পারি এই সুর তাল আর শব্দরেই। অনুষ্ঠানত এইবারিয়া পরিণীতা বৰঠাকুৰৰ কণ্ঠৰ এটি গীত।

0: একদম ফ্রিতে পাই আছো, কোনো একো নোহোৱাকে। আমি যিমানে প্রকৃতির ওচৰত থাকিম, সিমানে মানসিকভাবে আমি শারীরিকভাবে প্রকৃতির, আমি ফ্রেশ বস্তু এটা চিঙি আনি ফল এটা খাইছো যিমান বেনিফিট পাম। আমি হাজার হেতু আপনি কোবার দুবাইর পৰা মঙ্গাই আনা এটা বস্তু হেৰি কৰি পেলাই আমি খাওঁ, সম্পূর্ণ বেনিফিট বেলেগ। সেই ফ্রেশ ফ্রেশ বস্তু খাইছো প্রকৃতিয়ে দিছে, খাইছো ফ্রেশ বস্তু লৈছো। আমি ফ্রেশ বতাহত আছো, আমি এসির বতাহত নাই। আমার এসি থুম কেনেকে সোমাও, গরমত কেনেকে সোমাও লাগবে, লগে লগে আমার বেমার বৃদ্ধি হয়ে আহি আছে। আমি যদি গছর তলত অকমান সময় নৈর পারত বহি নৈর শব্দ শুনিছো, গছর বতাহর রিপ রিপ শব্দ শুনিছো, আমি সেই বতাহ একদম দীঘলকে লৈছো, উখা একদম হাওয়াফার ভিতরলে গৈছে, নিশা আইছো, আমি উখা নিশা নোটিস কৰিছো শব্দ গোটে চারিপিনের পরিবেশে আমাক পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড আমাক সব বস্তু দি আছে। আমি খালি লব লাগে, আমি লব লাগে, প্রকৃতি আমাক মাতি আছে, আমি কিন্তু প্রকৃতিক ঠেলি গৈ আছো, ধ্বংস কৰি গৈ আছো।
1: প্রকৃতির সাথে আমি আজিকালি একাত্ম,
0: একদম একাত্ম হব আমি নোৱাৰো, কারণ আমি স্ট্রেস, আমার কাম কৰিব লাগে, যাব লাগে, আহিব লাগে, কত গছ চাম, কত বেলি চাম, কত পোহর পাম, এনেকুৱা হৈ গৈছে। আর্টিফিশিয়াল বস্তু আর্টিফিশিয়াল যিমানে আহি আছে, আমি মানে মানে মানসিকভাবে অবসাদ আমাক গোটেইখনে আমাক চানি ধৰিছে, সেই বস্তুটো প্রবলেমটো তাতে। প্রার্থনা এটা যেটা করিম, এটা প্রার্থনা আমি যেটা আরম্ভ কৰো, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিদ দুঃখভাগভবেত্। সেই প্রার্থনাটো আমি সকলোরে কারণে প্রার্থনা করেছো, সকলকে সুখত রাখা, সকলকে শান্তিত রাখা, সকলকে নিরোগী করে রাখা। এই যে সকলোরে কারণে প্রেয়ার করে করো, যেটা শিকো মনটো যেটা আমি বহল করে দিব পারো, সেই মন বহল করা মানে আমি আমি সকলোরে কারণে প্রার্থনা করা মানে আমি আমার নিজের ঊর্জা শক্তিখিনি, নিজের পজিটিভ এনার্জিখিনি, পজিটিভ ভাইবসখিনিক আমি জাগ্রত করেছো, সেইখিনিক আমি ব্যবহার করেছো। সেই বস্তুটো লাগে, সেইটোই মানে যোগায় সেইখিনি শিকায় আছে, বেলেগ একো নহয়, সেইখিনিয়েই কৈ আছে যোগায়, সেইখিনি আমি খালি বুঝিব পাৰিব লাগে স্নেহা।
1: হয়, আমি ইচ্ছা করলে আমার মাজতে আমার চারিওফালৰ পৰাই আমি সেই প্রেরণা পাব পাৰো।
0: একদম।
1: আর যোগাসনে জীবনটো আমি কি ধরনেরনো ভালদরে জিয়াই থাকিব পাৰো, আমি কি ধরনেরনো সুস্থ হৈ থাকিব পাৰো, এই ক্ষেত্রে যোগাসনে আমাক সহায় করে। আমি আন এটা বিষয়লৈ আহিছো।
0: হয়,
1: যোগাসন আমি সৰুৰে পৰাই যদি ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ জীৱনত আনিব পাৰো, ছাত্ৰ-ছাত্ৰীসকলক যদি যোগাসনৰ সৈতে পৰিচয় কৰাই দিব পাৰো সৰুৰে পৰাই, তেতিয়া নিশ্চয় যোগাসনৰ এক অভ্যাস গঢ়ি উঠিব সৰুৰে পৰাই ল'ৰা ছোৱালীৰ মাজত। গতিকে ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ বাবে পাঠ্যক্ৰমত যোগাসনক এটা বাধ্যতামূলক বিষয় হিচাপে অন্তৰ্ভুক্ত হোৱাটো আপুনি বিচাৰেনে, আৰু ইয়াৰ পৰা ছাত্ৰ-ছাত্ৰীসকল কি ধৰণেনো উপকৃত হ'ব পাৰে?
0: হয় স্নেহা, তুমিতো খুব ভাল প্রশ্ন সুধিলা। আমি মানে বীজ এটা রোপণ করলো, গছ এটাতো পটককে হৈ নাযায় ন, আমি সৰুতেই মানে তাক রোপণ করেছো, তাক প্রতিপালন করেছো, তেতিয়া সি এডাল পরিপূর্ণ গছত পরিণত হব, রোদটো লাগিব আমাক। আমি মাজতে আনি পেলে পটককে বস্তু এটা সোমাই দিলে আমার বুঝিবলৈ, আমার একাত্ম হবলৈ বহুত দিগদার হয়। যেতিয়া ল'ৰা ছোৱালীবিলাক সৰু থাকে, কোমলীয়া হৈ থাকে, মনবিলাক খুব কোমল হৈ থাকে, আমি যেনেকুৱা ভাজ দিব খুজো সিহঁতে সেনেকুৱা ভাজতে গঢ় লয়। এটা ষ্টেজ পাৰ হোৱাৰ পিছত সিহঁতৰ নিজৰ ধ্যান ধাৰণা কিছুমান গঢ় লৈ উঠে, সেইবিলাকক আমি চেঞ্জ কৰাটো বহুত দিগদাৰ হৈ যায়, বা আমি নতুনকৈ এটা দিশ দেখুৱাটো দিগদাৰ হৈ যায়। কিন্তু সৰুতে যেতিয়া কোমলীয়া বয়সত একদম সিহঁত পিয়ৰ চ'ল হৈ থাকে, একদম কোনো হেৰি আৰ্টিফিচিয়েল বস্তু সিহঁতক স্পৰ্শ নকৰে, সেইখিনি সময়তে যদি আমি সিহঁতক যোগাটো সোমাই দিব পাৰোঁ, সোমাই মানে কি আমি অকল ফিজিকেল এক্সাৰচাইজ, এতিয়া যিটো স্কুলৰ ধাৰণা, এতিয়া প্ৰত্যেকখন স্কুলতে প্ৰায় যোগা ইনক্লুড কৰা হৈছে, এতিয়াও আছে পাঠ্যক্ৰমত, কিন্তু আপুনি যাব সেই বস্তুটো সেনেকেই নাই যেনেকৈ হ'বলৈ লাগিছিল। পাঠ্যক্ৰমত থকা মানে এটা ক্লাছত আমি সিহঁতক যদি এতিয়া তুমি এতিয়াৰ ল'ৰা ছোৱালীবিলাকক সোধা যে তোমালোকে যোগা কৰা নাই, চবেই ক'ব যে জানো আমি অমুক আসন কেটার নাম কব, অমুক মানে অমুক প্রাণায়াম দিব, কেটে মানে খুব করে করে দেখাব, সেইকেইটাই পারে। কিছুমানে কব ইস এইটো ক্লাস একদম বেয়া লাগে, এনেকুৱা টাইপ কব মানে ভাল নালাগে, কিছুমানে কব মই ভাল পাওঁ, কিন্তু সিহঁতে সেইটোৱে বুঝিছে যে অকমান এক্সারসাইজ এক্টিভিটি করলো সেইটোৱে যোগা। সিহঁতে আসল গুড়া অর্থটো, ইয়াৰ মূল অর্থটো মই যেটো কৈছো, আধ্যাত্মিক আৰু মানসিকভাৱে যদি সিহঁত তাৰ লগত রিলেট নহয়, বস্তুটো যদি গভীরতাটো বুজি নাপায়, তেতিয়াহলে সিহঁতে এক্সারসাইজ বুলি ভাবিয়ে থাকি যাব, বেনিফিট পাব, এক্সারসাইজ বুলি ভাবি করলেও বেনিফিটখিনি পাব, কিন্তু আসল মানসিক যিখিনি মানে আধ্যাত্মিক দিশৰ সেইখিনি যদি আমি এৰি যাওঁ, সেইখিনি যদি আমি স্কিপ কৰি যাওঁ, তেতিয়াহ'লে ইয়াৰ হেৰিটো পৰিপূৰ্ণ আমি যিখিনি পাব লাগে এই পাঠ্যক্ৰমটোৰ পৰা কেতিয়াও নাপাওঁ। এতিয়া কিন্তু যোগা বুলি ক'লে এক্সাৰচাইজে মেক্সিমাম স্কুলত মই ৰিলেট হয় বহুতৰ লগত, মানে মই সুধোঁ ল'ৰা ছোৱালীবিলাকক, সুধোঁ টিচাৰ্ছক, সুধোঁ নিজেও, মই মানে গৈ পেলাই চাওঁ, বিশেষকৈ দেখোঁ তেওঁলোকে এক্সাৰচাইজ হিচাপেই লয় আৰু সময়ো নাথাকে। মানে পাঠ্যক্ৰমত এটা ক্লাছ যেতিয়া দিয়া হয়, এজন টিচাৰ থাকে যোগাৰ গোটেই হোল স্কুলখনত কিমান হাজাৰ হাজাৰ বাচ্ছাৰ মাজত, বা খুব বেছি দুজন, তাতকৈ বেছি কেতিয়াও নাথাকে, সেই এজন টিচাৰে 4-5-6 হাজাৰ ল'ৰা ছোৱালীক যোগাৰ যে কিবা এটা প্ৰশিক্ষণ দিব সেনেকুৱাটো নহয়, তেওঁ এক্সাৰচাইজ হিচাপে বা তেওঁ সেনেকেই শিকাবলৈ বাধ্য। কিন্তু মই কৈছোঁ যদিহে গুরুত্ব সহকারে যেহেতু আমি আন্তর্জাতিক যোগা দিবস পালন করে আছো, গোটে পৃথিবী ইয়ার বস্তুটা জানিছে, আমি তার গুরুত্বটা জানাতো বহুত দরকার। একদম সরুতেই যদি আমি বাচ্চাখিনিক ইয়ার বস্তু প্রার্থনা করবলে, প্রার্থনা এটা আমি অংশ, আমি স্কুলত প্রার্থনা করো, যোগার প্রার্থনাটা বেলেগকৈ করা হয়, সেই প্রার্থনার প্রতি লাহে লাহে লৈ আহক ক্লাসটো করার আগতে, সেই প্রার্থনার তার হেৰিখিনি প্রাণায়ামবিলাক ধুনিয়াকে করাক, এটা কোর্স হিসাবে হতে জানক, হতে লিখি পড়ি জানক, মানে অকল করি করি নহয়, প্র্যাকটিক্যালি করেছে দেখিছে প্রকৃতির ওসর লৈ যাক, হতক এনেকা একটা যোগা যেটা বিষয়ের অন্তর্ভুক্ত, যে আমার কিছু আমি ফিল্ড ট্রিপত যাও কিবা যাও প্রকৃতির এদিন প্রকৃতির মাজত গোটে হতক নিয়ে তাতে যোগা করা, হতক প্রকৃতির বস্তু গছর বস্তু চিনি খাবলে কি বেনিফিট আছে সেইবিলাক শিকা, মই মানে মূল ধারণাটে জাস্ট কইসু, আনর প্রতি সহানুভূতি এইবিলাক শিকাই দিই যোগাত, কিন্তু সেইটো যোগার মই যে কল তোমার বহুত মানে একদম ডিপ হয় এই বস্তু, তাতে মানুষের প্রতি কম্পেশন, মানুষের প্রতি সহানুভূতি, আনর প্রতি দয়া, করুণা, মমতা, যেবিলাক ওয়ার্ড আমি আজিকালি পাহরি গেছো, সেইখিনি ওয়ার্ড হতে সরুর শিকিব, মানুষের প্রতি কেন করুণা, জীব জন্তুর প্রতি করুণা, প্রকৃতির প্রতি করুণা, প্রকৃতি আমাক দিছে আমি প্রকৃতিক দিব লাগে, গছ এডাল প্রতিপালন করা, তাত পানি দিয়া, সেইবিলাক বস্তু ইহতে রিয়েলাইজ করব, আমি প্রকৃতিক দিব লাগে, প্রকৃতি আমাক দিছে আমি প্রকৃতিক দিব লাগে, আমি যেতিয়া প্রকৃতিক দিবলে শিকিম এই বস্তুবিলাক মানসিক যেটা সরুভাবে সরুরপরাই সিহতর গড় লব, সেই মানসিকতাটো সেই লড়া ছালী বেমার আজার স্ট্রেস কেউ হবই নয়, গতি পাঠ্যক্রমত আমি যদি পুরা সেই ধরনের প্রয়োগ করব পো, মই কই দিব পারো মানে 100% তোমাক মই গ্যারান্টি দিব পারো, কেতিয়া মই দেখিম নেদেখিম না জানো, যদি করিব পারা যায় হেতু বস্তু মানে সিরিয়াসলি লই পেলে, আমার কিন্তু লড়া ছালীবিলাক একদম বেমারি নহয়, কোনো প্রজন্মই আমার কেতিয়াও বেমারের পর হাজার হাজার গুণে দূরত থাকিব, হেতু মই মানে কনফিডেন্টলি কব পারো, মই বিচাৰো সেখানে পাঠ্যক্রমত ভালদরে ইমপ্লিমেন্ট যাতে হয় বস্তুটো, অন্তর্ভুক্ত মানে এটা ক্লাস হিসাবে নয় ভালকে ধুনিয়াকে যাতে হয় সেটাই বিচাৰিছো। হ্যাঁ
1: হয়, ছাত্র ছাত্রীসকলক সরুরে পৰাই যদি যোগাসনের প্রশিক্ষণ দিয়া হয়, প্রাণায়াম শিকা হয়, তেতিয়াহলে ধৈর্য শৃঙ্খলাবদ্ধতা শিকিব, আজিকালি দেখিবলে পোৱা গৈছে যে মানুহবোৰ ধৈর্য খুব কমি আহিছে,
0: একদম
1: সৰু সৰু কথাতে কাজিয়া, সৰু সৰু কথাতে খং, বা নিজে চাপত থকার ফলত আনৰ লগতো ধৰক কথা কটাকটি হয়, হয়তো যোগাসনে এই কথাবোৰৰ পৰিৱৰ্তন আনিব পাৰিব।
0: হয় হয় হয়, একদম পারিব ডেফিনেটলি, কারণ আমার মনটুয়ে সব ন মনের ভিতরতে, আমি যেটা আমার ভিতর থাকা পজিটিভ এনার্জিখিন, পজিটিভ ভাইবসখিন, পজিটিভ নেগেটিভ আমার সবর মাজতে থাকে, সব মানুষের সেটা থাকবই, সে নর্মেল নেচারেল কথা, আমি যোগাই শিকাব আপলিফ্ট করব আমার পজিটিভ এনার্জিখিন, আমি সেইখানে ঊর্জা শক্তিক যেটা জাগ্রত করি আমার নেগেটিভিটি অটোমেটিকলি আমার আঁতরি যাব, আমার মনটা যেটা বহল হয়ে যাব, আমি বহলকে যেটা ভাবিলে শিকিম, তেতিয়া আমার কি হব, আমার খং, রাগ, ঈর্ষা, হিংসা, এইবিলাক বস্তুটো আমাক মানে মেইন হেৰি কৰে ন, সেইবিলাক বস্তু আমাৰ কিন্তু অটোমেটিকেলি অটোমেটিকেলি নোহোৱা হৈ যাব, আৰু সবৰে প্ৰতি মৰম, দয়া, কৰুণা, সহানুভূতি মানে এইবিলাক আহিয়ে যায়, অটোমেটিক আহি যায়, সেইখিনি যেতিয়া আহিব তেতিয়াতো এইটো মানে হেৰি মানে বেনিফিটখিনি পাম হয়।
1: নিশ্চয়কৈ, আৰু অত্যন্ত ব্যস্ততাৰ মাজতো 10 মিনিট বা 15 মিনিট যোগাসনৰ নামত দিলেই হৈ যায়, এতিয়া কি যোগাসন করব পারি সরু সুরা আপনি কেটামান উদাহরণ দিব?
0: হয় হয়, এনে সকলে করব পারা যদি আমি কবলে যাও, যখন মানে কিছুমান ক্ষেত্র কিন্তু যোগা প্রশিক্ষক বা আপনি ভালকে মানে হেৰি নোহাকে অভিজ্ঞ কোনোবাজনের সহায় নোলাকে অকল ভিডিও চাই আমি যে করো কিছুমান যোগা তাতে কিন্তু অকমান অসুবিধা আছে, সেইটোত মানে কি হয় তাতে কিছুমান বস্তু কার কেনেকুৱা অসুবিধা আছে, এটা ধরো কিছুমানের বেক পেইন থাকে, বেক পেইন থাকলে আমি কিছুমান যোগা করব নো একদম রেস্ট্রিক্টেড, কিছুমানের হাই বিপি থাকে তেওঁলোকে কিছুমান যোগা প্রাণায়াম করব তেওঁলোকৰ কাৰণে ৰেষ্ট্ৰিকশ্যন, গতিকে সাধাৰণকৰণ কৰি পেলে মানে কথাটো ক'ব নোৱাৰি যে আমি এইকেইটা কৰিলে এইটো বেনিফিট পাম, সকলো মানুহৰ কাৰণে সকলো এই চাই মানে আপোনাৰ শাৰীৰিক সুস্থতা চাই আপোনাৰ কি ধৰণৰ বেমাৰ আছে সেইবিলাক চাইহে আমি কিন্তু যোগাসনবিলাক কৰিব লাগে, আসন বুলিয়ে নহয় যিকোনো বস্তু, আমি বাকীবিলাক এক্সাৰচাইজৰ ক্ষেত্ৰতো মই কওঁ সদায় নিজৰটো আনৰ লগত তুলনা নহয়, সকলো ইউনিক হয়, প্ৰতিজন মানুহে ইউনিক, নিজৰ বডিটো বেলেগ হয়, নিজৰ বডিৰ কেপাচিটি অনুসৰি আমি যে আসনবিলাক কৰিব লাগিব, আৰু রোগৰ লগতো আমাৰ কথা, কাৰ অপাৰেশ্যন হলে আমি লগে লগে কিছুমান যোগা কৰিব নোৱাৰো, 3 মাহলৈতো কৰিবই নোৱাৰো, প্ৰেগনেণ্ট মানুহে কিছুমান যোগা কৰিবলৈ নোৱাৰে, ধৰক সেইবিলাকো জানিব লাগিব যে সকলোৱে ভিডিঅ' চাই কৰি আছো, বেক পেইন থকাখিনিৰ কাৰণে বেলেগ যোগা, বেলেগ আসন আছে, সেইবিলাক কৰিব লাগিব, আৰু সহজভাৱে ৱাৰ্ম আপখিনি, আমি যিখিনি ৱাৰ্ম আপ কওঁ সদায় যোগা কৰাৰ আগতে আমি মানে যিকোনো হেৰি কৰাৰ আগতে ৱাৰ্ম আপ, শৰীৰটো আমি গৰম কৰি লওঁ, সেইবিলাক যোগা কিন্তু সকলোৱে কৰিব পাৰে, ষ্ট্ৰেচিংবিলাক একদম সহজ, ডিঙি উশাহ লৈ লৈ আমি যোগাত কিঠালি এটাই কথা, উশাহ নিশাহৰ লগত আমি কৰোঁ যোগাসনত, আমি সদায় ব্ৰিদ ইন ব্ৰিদ আউট, ব্ৰিদ ইন ব্ৰিদ আউট, এই বস্তুটো আমি সদায় মানে নটিছ কৰোঁ, যিটো মই কৈছো ন সেইটো বস্তু আমি বেলেগত নটিছ কৰোঁ, নকৰোঁ কিন্তু বেলেগ আমি এক্সাৰচাইজ ক'ৰবাত গৈছো এনেই আমি কৰি থাকোঁ ফিজিকেল এক্টিভিটি, উশাহ নিশাহ আমি নটিছ নকৰোঁ। আমি কিন্তু যোগাত সদায় উশাহ নিশাহৰ লগত মানে ৰিলেট কৰি ৰাখিহে ইয়াৰ এক্সাৰচাইজবিলাক মানে আসনবিলাক কৰোঁ। আৰু এই ৱাৰ্ম আপবিলাক সকলোৱে কৰিব পাৰে, ষ্ট্ৰেচিং, ডিঙিৰ ধৰক উশাহ লৈ বেকলৈ গ'ল, উশাহ এৰি এৰি ফ্ৰণ্টলৈ আহিলে, উশাহ লৈ ছাইডলৈ গ'ল, আকৌ মাজুলৈ আহিলে, যিখিনি জানেই সকলোৱে সেইবিলাক ষ্ট্ৰেচিং, হাতৰ ষ্ট্ৰেচিং, হাতৰ আমি ঘূৰাইছোঁ মানে হেৰি কৰিছোঁ, এইবিলাক ভৰিৰ ষ্ট্ৰেচিং আমি অকণমান, সেইখিনি নৰ্মেল চবেই কৰিব পাৰে, সেইখিনিত কোনো হেৰি নাই। ৱাৰ্ম আপ এক্সাৰচাইজ যিটো কোৱা হয় সেইখিনি মানে সূক্ষ্ম যৌগিক ব্যায়াম বুলি কোৱা হয়, সেইখিনি সেইখিনি সকলোৱে কোনো ৰেষ্ট্ৰিকশ্যন নোহোৱাকৈ কৰিব পাৰে। তাৰপিছত আসনবিলাকত অকণমান ৰেষ্ট্ৰিকশ্যন থাকে, নৰ্মেল কৰিব পাৰে। মই তোমাক যিটো ক'লোঁ সকলোৰে সুবিধা অসুবিধা চাই, শাৰীৰিক কেপাচিটিটো চাই সেনেকেই যোগাবিলাক কৰা হয়, সেইখিনিয়ে তোমাৰ হেৰি। আৰু প্ৰাণায়ামখিনি কৰিব পাৰি, নৰ্মেল প্ৰাণায়াম যিটো অনুলম বিলোম আমি সকলোৱে কৰিব পাৰোঁ, মানে ৰেষ্ট্ৰিকশ্যন হোৱা কিন্তু মানে কিছুমান আমি ষ্ট্ৰেছ থকা আকৌ সকলোৱে কৰিব নোৱাৰোঁ, ধৰক যিবিলাকত আমাৰ বি পি বাঢ়ি যায়, আমি সেনেকুৱাবিলাক সকলোৱে কৰি থাকিলে আকৌ নৰ্মেল কাৰোবাৰ যদি হাই বি পি আছে তেওঁৰ আকৌ বাঢ়ি যাব পেচেণ্টটো, গতিকে মানে নলেজটো থাকিব লাগিব, নলেজ থকাৰ পিছতহে আমি বস্তুবিলাক কৰিলে আমাৰ উপকাৰ তেতিয়াহে পাম, নহ'লে কেতিয়াবা মানে কিছুমান ওলোটাও হয়, গতিকে জ্ঞানটো বহুত দৰকাৰ কিন্তু, সেইটোৱে মই তোমাক কওঁ।
1: হয়, কোনো প্ৰশিক্ষকৰ ওচৰত শিকিবলৈ গ'লে হয়তো তেওঁলোকৰ বেছি সুবিধা হ'ব, বিশেষকৈ যিসকলৰ বিভিন্ন ধৰণৰ অসুখ আছে, নিজে নজনাকে কোনো প্ৰাণায়াম কৰিবলৈ গ'লে হয়তো সিটা বিপৰীত হ'ব।
0: হয় হয় একদম।
1: আপুনি কিছু সময় আগতে ডায়েটিঙৰ কথাটো উল্লেখ কৰিছিলে, আমি জানিব বিচাৰিছো যোগাসনৰ সৈতে খাদ্যৰ কিবা সম্পৰ্ক আছে নেকি, কেনেধৰণৰ খাদ্য গ্ৰহণ কৰিব লাগে যোগাসন কৰি থকা ব্যক্তিসকলে, এনেকুৱা কিবা নিয়ম আছে নেকি?
0: হয়, মানে মই ঠিক নিয়ম আছে বুলি নকওঁ, কিন্তু যোগাৰ যদি আমি ভিতৰলৈ যাওঁ, মই যিমান সোমাবলৈ পাৰোঁ আমি যদি যাওঁ, যোগাই সদায় আয়ুৰ্বেদটো ফ'ল' কৰে, আয়ুৰ্বেদ অনুকৰণ কৰে, আয়ুৰ্বেদৰ যিটো ডায়েট হয় যিটো হেৰি হয় যোগাই সদায় সেইটোতে প্ৰিফাৰেঞ্চ দিয়ে বা তাৰ ওপৰতে হেৰি কৰে। তাতে হৈছে আমাৰ খাদ্য তিনিবিধ মানে সাত্বিক, ৰাজসিক, তামসিক তিনিটা ভাগত ভাগ কৰা হৈছে। সাত্বিক আহাৰটো হৈছে নিৰামিষ আহাৰ, যিটো আজিকালি বহুতে ল'ব নিবিচাৰে, কিছুমানে লোৱাও হৈছে পিছে, কিন্তু পটককৈ নিৰামিষ বা ভেজ বুলি কৈ দিলে বেয়া পায় মানুহে অকণ আজিকালি গোটেই, গতিকে মই নকওঁ যে যোগাসন কৰিলে আপুনি সাত্বিক আহাৰ গ্ৰহণ কৰিবই লাগিব, কাৰণ মানুহে তেতিয়াই ভেজ খাব লাগিব পলাই যাওঁ মানে কথাটো কৈছোঁ, সেইটো নহয়, কিন্তু কৰিব পাৰিলে ভাল। আমাৰ যিহেতু আগৰ ঋষিমুনিসকলে যিটো আমাৰ হেৰিত আছিল, তেওঁলোকে সাত্বিক আহাৰেই গ্ৰহণ কৰিছিল আৰু যোগাসনে কৰিছিল, তেওঁলোক খুব শাৰীৰিকভাৱে সুস্থ সবল আছিল। কিন্তু এতিয়া বহুতে ভাবে যে আমি ভেজ খাদ্য বা নিৰামিষ খাদ্য গ্ৰহণ কৰিলে আমি উইক হৈ যাম নেকি, যিহেতু মানে আমি এতিয়াৰ লাইফষ্টাইলত আমাৰ বহুত ষ্ট্ৰেছ থাকে ল'ৰা ছোৱালী, যদি তুমি মোক সোধা, সদায় গুৰুত্ব দিয়ে আয়ুৰ্বেদিক ডায়েট, সাত্বিক খাদ্যত যিমানে আমি মনোনিৱেশ কৰিম আমাৰ মনটো আচলতে শান্ত হৈ থাকে, আমাৰ মনবিলাক চঞ্চল হয়। আজিকালি যিবিলাক ৰাজসিক আৰু তামসিক খাদ্য ফাষ্ট ফুডবিলাক যিবিলাক হৈছে আমি খাই ভাল পাওঁ, আমাক মুখৰ ৰুচি হয়, ৰুচি কাৰক সকলোৱে ভাল পায় খায়, কেতিয়াবা খোৱা যায়, এদিন দুদিন খাইছে কথা নাই, কিন্তু কিছুমানেতো দৈনন্দিন সেইটো জীৱনৰ অংগই কৰি লয়, লোৱাৰ লগে লগে আমাৰ গোটেই বেলেঞ্চটো বডিৰ যিটো থাকে, আমাৰ যে খুব ল'ৰা ছোৱালীবিলাক ৰেষ্টলেছ হৈ থাকে, খাদ্যই কিন্তু আমাক বহুত ক্ৰিয়া কৰে, সেই খাদ্যই আমাক চঞ্চল হোৱাত, সেই খাদ্যই আমাৰ মানে মানসিকভাৱে স্প্ৰেছ এটা হোৱাত কিন্তু সেইবিলাকেও আমাক এটা তাৰ কাৰণ এটা, সেইটো খাদ্যই বহুতখিনি হেৰি কৰে। কিন্তু যিমান পাৰি মই অনুৰোধ কৰিম সকলোকে যে ফাষ্টফুড বা এই ৰাজসিক তামসিক খাদ্যবিলাক অলপ কমাই দিয়ক, নোহোৱা কৰি দিয়ক বুলি নকওঁ, মানে যিটো বস্তু মানে আজিকালিৰ সম্ভৱ নহয় বা সেইটো কৈ পেলাইও লাভ নাই, খাবও লগা হ'ব পাৰে, খাওক কম পৰিমাণে খাওক, হেলদি বস্তুবিলাক বঢ়াওক যিমান পাৰে, আৰু মই যিটো কৈছোঁ প্ৰাকৃতিকভাৱে পোৱা বস্তুবিলাক বতৰৰ ফল খাওক, মই সেইখিনিয়ে ক'ম, আৰু মানে বতৰত আমি ইয়াতে পোৱা লোকেল ফল খাওক, আমি ইয়াৰে আমি জামু নাখাওঁ, ক'লা এতিয়া এইখিনি সময়ত ক'লা জামু ওলায় আমি নাখাওঁ, আমি বাহিৰৰ ক'ৰবাৰ কিবা বস্তু এটা আনি আমি এভেকাডো খাওঁ, আমি মানে ড্ৰেগন ফ্ৰুট এইবিলাক খাম, ড্ৰেগন ফ্ৰুটটো বাৰু আজিকালি ইয়াতেও হয় কিন্তু সেইবিলাক খাওঁ, খাওক, মই সেইটো খাবলৈও হাক দিয়া নাই, খাওক, কিন্তু আমাৰ আমলখি তাতকৈ বেছি ভাল একো হ'ব নোৱাৰে, ভিটামিন চিৰ ক'ত পাব, ক'তো নাপায় সেই বস্তুটো বেনিফিট, এটা যদি ডেইলি আমলখি খোৱা কৰে আপোনাৰ আধা বেমাৰ তাতেই নোহোৱা হ'ব। আপুনি মানে আপেল এটা কয় এনেই কোনটো কোৱা হয় যে আপেল এটা খালে মানে ডক্তৰৰ পৰা দূৰত থাকিব পাৰি, সেইটো আমাৰ চেয়ে আছে, কিন্তু ফ্ৰেছ গছৰ পৰা ছিঙি অনা সৰু বস্তু, কৰ্জা টেঙা এটা হওক, জলফাই এটা হওক, আমলখি এটা হওক, শিলিখা এটা হওক, হাজাৰ গুণে বেছি, থেকেৰা থেকেৰাতকৈ ভাল কিবা বস্তু হ'ব পাৰে, পাৰে। এতিয়া গৰমৰ দিন আহি আছে, ঠেকেৰা চৰপত খাক, ঔটেঙা খাক, আমাৰ এইবিলাক বস্তু মানে যিমানে আমি ইনক্লুড কৰিম, কলডিল, পচলা, এইবিলাক বস্তু খাদ্যভাসত আমাৰ ইনক্লুড কৰি আমি বাকীখিনি যেতিয়া অকণমান যদি আঁতৰাই ৰাখোঁ আৰু মাজে মাজে খাওঁ, বেমাৰ আমাৰ তাতে আমাৰ ডায়েটটো সেইখিনি মই সেইখিনিয়ে মই ফুৰিবলৈ কৰোঁ। বেলেগ বিশেষ কিবা ডায়েট আজিকালি যে ডায়েট চাৰ্ট দি অকণমান এইটো সময়ত এইটো খাব লাগে, সেইটো সময়ত তমুক খাব লাগে, মই কোনো ষ্ট্ৰিক্ট ডায়েট মই কেতিয়াও, আৰু মানুহে কষ্ট দি মানুহক মনক কষ্ট দি ৰাখি পেলাই কোনো কাম আপুনি কেতিয়াবা কেইদিনমান পাৰিব, খুব কষ্ট কৰি ডায়েট চাৰ্ট এখন দি দিব, খুব বেছি ফ'ল' কৰিব সেইখন মানে এসপ্তাহ দুসপ্তাহ খুব বেছি একমাহ একদম কৰিলে অকণমান, তাৰপিছত মানুহৰ মানে মনটোৱে কোৱা নাই ন খাওঁ খাওঁ লাগি আছে, ইমান ষ্ট্ৰেছত মোৰ আৰু বেলেগ এটা ষ্ট্ৰেছ হৈ যায় খাব নাপালে, দুদিনমান হেৰি কৰিলোঁ, ৱেট কমালে কিবা কৰিলে দুদিনমান ভাল লাগি থাকিল, পিছত মানে খাব নোপোৱাৰ মানে যিটো হেৰি থাকে সেইটোত মানে আৰু বেছি মানুহজন বেলেগ এটা ষ্ট্ৰেছ লেভেলতহে গুচি যায়। কিন্তু সেইটো মই কেতিয়াও মই প্ৰিফাৰ নকৰোঁ, মই কৈছোঁ খাই বৈ থাকক, চব খাক, যিখিনি অলাগতিয়াল বস্তু অলপ কমকৈ খাক, লাগতিয়ালখিনি শৰীৰক লগা বস্তুবিলাক আমাক যি প্ৰকৃতিয়ে দি আছে অসমখনত চব বস্তু ভৰপূৰ হৈ আছে, খাক লওক মানে সেইটোৱে সুস্থ সবল হৈ থাকক, চব সুস্থ সবল হৈ থাকক, সেইটোৱে কথা।
1: আমাৰ স্থানীয় বহুতো ফল মূল শাক পাচলি খাদ্য আছে যিবোৰ খাই আমি সুস্থ হৈ থাকিব পাৰোঁ।
0: একদম
1: আমি অনুষ্ঠানৰ পৰা শেষ অংশত আহি উপনীত হৈছোঁ
0: স্নেহা,
1: আৰু শেষত আমি জানিব বিচাৰিছোঁ আন্তঃৰাষ্ট্ৰীয় যোগ দিৱসৰ যি উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হোৱা বুলি আপুনি ভাবেনে?
0: হয় স্নেহা, এইটো অকণমান জটিল প্ৰশ্ন, মানে এতিয়া আন্তঃৰাষ্ট্ৰীয় যোগ দিৱস আৰম্ভ কৰা মাত্ৰ এবাৰ 12 বছৰ হৈছে মানে হেৰিটোত, গতিকে সেইটোৰ সফল বিফলৰ বিষয়ে যদিও মই ইমান ক'ব নোৱাৰোঁ, কিন্তু মই ভাবোঁ এটা ভাল এটা ইনিচিয়েটিভ হৈছে, ভাল এটা লৈছে, কিন্তু সফল কেতিয়া হ'ব যেতিয়া ইয়াক পৰিপূৰ্ণভাৱে ব্যৱহাৰ কৰা হ'ব, মানে গোটেইখিনি অকল এটা দিনত আন্তঃৰাষ্ট্ৰীয় যোগা দিনৰ দিৱসৰ দিনাই অকল আমি যোগা কৰিছোঁ, আমি কিবা এটা ৰেকৰ্ড কৰিছোঁ, আমি খুব বেছি কিবা মানে এটা অনুষ্ঠান পাতি হেৰি কৰিছোঁ, সেইখিনিতে আমাৰ শেষ হৈ গৈছে, পিছদিনাৰ পৰা আমাৰ যোগা মেট ক'ত গ'ল আমি গম পোৱা নাই, আমি একোৱেই কৰা নাই, আমি খালি ফটো তুলি অকল এটা দিনৰ কাৰণেই দিলোঁ, সেইখিনিতে আমাৰ যদি শেষ হৈ যায় তেতিয়া কিন্তু উদ্দেশ্য সফল নহ'ব। উদ্দেশ্য সফল তেতিয়া হ'ব যেতিয়া আমি ইয়াক জীৱনৰ অংশ কৰি ল'ব পাৰিম, দৈনন্দিন জীৱনৰ অংশ কৰি ল'ব পাৰিম, ইয়াৰ গূঢ়াৰ্থ বুজিব পাৰিম আৰু ইয়াক এপ্লাই কৰিব পাৰিম। অকল যোগ দিৱস এদিন পালন কৰিলে কিন্তু ইয়াৰ উদ্দেশ্যটো সাধন নহ'ব, তাক আমি পিছলৈ আমি গোটেই জীৱনটোত আমাৰ দৈনন্দিন জীৱনশৈলীত আমাক আমি যেতিয়া প্ৰয়োগ কৰিব পাৰিম তেতিয়া ইয়াৰ উদ্দেশ্য সম্পূৰ্ণৰূপে সফল হ'ব।
1: হয়, যোগ দিৱসৰ নামত অকল এদিন দিলেই নহ'ব, অকল এদিন আমি যোগাসন কৰিলেই নহ'ব, যোগাসনক যদি আমি আমাৰ জীৱনৰ অংশ হিচাপে ল'ব পাৰোঁ তেতিয়াহ'লে আমি সুস্থ হৈ থাকিম আৰু যোগ দিৱসৰ উদ্দেশ্য তেতিয়াহে সফল হ'ব। বাইদেউ, আজিৰ আলোচনাটিৰ পৰা আমি যোগাসন আৰু বিশ্ব যোগ দিৱস সম্পৰ্কে বহুতো কথা পাতিলোঁ, আমি আশা কৰিম এই আলোচনাটিৰ পৰা শ্ৰোতাসকল লাভৱান হ'ব। আপোনাৰ ব্যস্ততাৰ মাজতো ইমানখিনি সময় আমাক দিলে, তাৰ বাবে আপোনাক অশেষ ধন্যবাদ।
0: ধন্যবাদ স্নেহা, খুব ভাল লাগিল তোমাৰ লগত কথা পাতি, আৰু যদি অকণমানো শ্ৰোতা দৰ্শক ইয়াৰ পৰা উপকৃত হয় মোৰ কাৰণে সেইটোৱে ডাঙৰ প্ৰাপ্য।
1: নিশ্চয়কৈ প্ৰিয় শ্ৰোতা, ইয়াৰ লগে লগে সমূহ শ্ৰোতাকে আন্তৰ্জাতিক যোগ দিৱসৰ শুভেচ্ছা জনাই এই বিশেষ অনুষ্ঠানৰ পৰা মই স্নেহা পাঠকে আজিলৈ ইমানতে বিদায় লৈছোঁ, নমস্কাৰ।
2: ইমান পৰে শ্ৰোতাসকলে আন্তৰ্জাতিক যোগ দিৱস বিশেষ অনুষ্ঠানটি শুনিলে। অনুষ্ঠানত আজি অতিথি হিচাপে উপস্থিত আছিল যোগ প্ৰশিক্ষক অঞ্জুশ্ৰী বৰুৱা, অনুষ্ঠানটিৰ আঁত ধৰিলে স্নেহা পাঠকে আৰু অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা ইন্দ্ৰজিৎ দাসৰ। প্ৰিয় শ্ৰোতা, যুৱবাণীৰ বাবে নিৰ্ধাৰিত সময় শেষ হৈ অহাৰ লগে লগে ষ্টুডিঅ'ৰ মজিয়াৰ পৰা মই জ্যোতি খাই ইমানতে বিদায় লৈছো, নমস্কাৰ।